0: স্বর্ণ আছি পঞ্চাশন্ন হে সিন্ত আকু বেশ বসন নং গুনুং সুমবন আকু জালুক তুন্তুন নরং পাশ্বার্গান আকু তৃষ্ণ কারো কোয়ে সিন্ত
1: কোয়ে অচ মোট মোট কারো আকু দোষ মুখ আকু বেশ তুয়ে পুচু অচ
0: আয় সরা প্রধুলি সেনাচন কোনো সান্ডিকে বুঝু মোরা প্রধুলি আকু তৃষ্ণ কারো কোয়ে কোয়ে কুদু তাংসা সসান্ডিংান কারো আকু Sinto, aku ladenono wong ayu, aku tresno karo kowe. Cirupa.
1: Aku wedi dosa muka.